0: দিগুচার লাদু দিগুচার ম দেবী প্রসাদ বলি ম দুই চার ছিল ঘন্ন ম সয়ং ইফা ম আইয়া হে গছু
1: আমা বাবু লাই রুয়াই দুঃখ দিনছন ছোরা রা নাতে হরু শাশুলাই পনি রৌছন দুরু দুরু সহানি বুয়ারি হরু ঘর যাই বসন ত কবি জনহরু শঙ্খ নমানি কনু সহানি চাকরি ত পনি কেই গুঞ্জরা ঘর লন কলি কার জন জেঠিলাই সবাই কাঞ্চে তেরা কা হলান চাতে সন্ততি